কাইবং মালিম লে কলদা লেখল সুন সাত পগুম জাতি বিজাতি খাইদনা পুন্ন হিংমিনারিবা সনা লেবাক মিঙ্গৌনবি পোকনফম লমদম মণিপুরনি সোনারি মালিম পুম্বদা নঙ্গি নগুনদবু